শ্রোতা বন্ধু, আপনার ভক্তিগীতর কার্যক্রম বন্দনা শুণুটি আকাশবাণী বারিপদা কেন্দ্রর প্রচারিত হচ্ছে এফএম ব্যান্ডে 102.9 MHz যোগে। বন্দনার পরবর্তী কণ্ঠশিল্পী আরতি মিশ্র, কণ্ঠে সাল বেগঙ্কর গীত রচনা।

প্রণাম শ্রোতা বন্ধু, এ শ্রাবণ মাস পুষ্টিকর মাস, পশুপক্ষী গছলতা খাদ্য গ্রহণর মাস। বর্ষা সময় জলপূর্ণ স্থান মানকরে কদলী গুম জাত হলে মৃগ মানে আনন্দরে ভক্ষণ করতে। কদম্ব গছ বর্ষা পাই ফুল ফুটায়, হাতী মানে ওদামাটির বাসনা গ্রহণ করে গোষ্ঠীবদ্ধ হয়ে বনভ্রমণ করতে। এপরিকি সন্ন্যাসী মানে বন ছাড়ি শ্রাবণ পূর্ণিমায় আশ্রমক প্রত্যাবর্তন করতে, জনসাধারণ উপবীত পিহ্নতি। কৃষিকেন্দ্রিক সভ্যতার আজির দিনক আহরি রোচিষ্ণু করে রাখী বন্ধন, ভাই ভৌণীকর শাশ্বত বন্ধনর প্রতীক স্বরূপ রক্ষাসূত্র বা রাখী ভৌণী মানে ভাইঙ্ক হাতরে আজি বাঁধি থাকে। ভ্রাতা শব্দ ভ্রাজ শব্দর ত্রু প্রত্যয় যোগ হয়ে নিষ্পন্ন হয়েছি। ভ্রাজর অর্থ হচ্ছে দীপ্তিশীল হওয়া। ভাই ভৌণীকর বন্ধনক চিরকাল দিদীপ্যমান করে রাখা এ রক্ষাবন্ধন। শ্রীমদ ভাগবতরে অছি, বামন পুরাণে মধ্যে অছি, দানবরাজ বিরোচনক পুত্র বলি রাজা মহাদানী থিলে, তাঙ্কর একশত পুত্র থিলে। তেবে দান প্রদানরে তাঙ্কর গর্বকু দমন করিবা পাই বিষ্ণু বামন রূপে অবতীর্ণ হইতিলে। বলি এক অশ্বমেধ যজ্ঞ অনুষ্ঠান কলে। যজ্ঞ পরে দান কার্যর আরম্ভ হেলা। সেই সময় বিষ্ণু ধরিলে বামন রূপ। বামনঙ্কু ধরিত্রী মাতা দেলে মৃগচর্ম, চন্দ্র দেলে ব্রহ্মপিণ্ড, আকাশ দেলে ছত্র, ব্রহ্মা দেলে কমণ্ডলু, সপ্তঋষি দেলে কুশঘাস, সরস্বতী দেলে রুদ্রাক্ষমালা, কুবের দেলে ভিক্ষাপাত্র এবং মা পার্বতী সেই পাত্ররে প্রথম ভিক্ষা অর্পণ কলে। বামনঙ্কু দেখি বলিরাজা কহিলে, হে ব্রাহ্মণ সন্তান, জনা যাচ্ছি আপন কোণসি জিনিস মাগিবাকু চাহান্তি, আপনকর যাহা ইচ্ছা তাহা মাগিপারন্তি। বামন কহিলে, মু মাত্র তিনিপাদ ভূমি মাগুছি, মোর কোণসি বস্তু আউ পদার্থরে আগ্রহ নাহি। তেবে শুক্রাচার্য বিষ্ণুঙ্ক উদ্দেশ্য বুঝিপারিলে, তেণু সে বলিঙ্কু সতর্ক করাইদেলে। কহিলে, এই বামন ব্রাহ্মণ কেবল দুই পাদরে ব্রহ্মাণ্ডর সমগ্র ভূমি আউ আকাশক আবরি নেব, তৃতীয় পাদ কোঁটি রখিবে তাহা তো চিন্তার বিষয় হলানি। তেবে বলি নিজ প্রতিজ্ঞার উহরিলে নাহিঁ, সে যথাবিধি জলস্পর্শ করি ভূমিদান কলে। সেয়া হেলা দুই পাদ স্বর্গ মর্ত্য অধিকার করে নেলে বামন। বিষ্ণুঙ্ক নিজ নাভিরু উদ্গত হেলা তৃতীয় চরণ, সেই তির্যক পাদ বলিঙ্কু পাতালকু চাপি দেলা। তেবে বলিঙ্ক ভক্তিরে বন্ধা ভগবান, সে মধ্য সেই পাতাড়ে কৌমদকি গদাধরি তাঙ্কর সুরক্ষা পাই পহরা দেলে। এপটে লক্ষ্মী স্বামীঙ্কর দীর্ঘ অনুপস্থিতি সহি নপারি বলিঙ্কু ভ্রাতা হিসাবরে তাঙ্ক হস্তরে রক্ষাকাণ্ড বা দুবগুচ্ছ বান্ধি নারায়ণঙ্কু পাতাড়ু আনিপারিথিলে। রক্ষাবন্ধনর মূল কারণ পছরে রহিছি এই সুরক্ষা প্রদানর অপ্রতিহত ইচ্ছা। সে ভাইর ভৌণী পাই হো কি স্বামীর স্ত্রী পাই হো, পারস্পরিক রক্ষারে হি বন্ধনর স্থায়িত্ব বড়ি থাকে। যেতে রাগরুষা থিলে বি তাকু কাটিবা বড় কষ্টকর, কারণ শাস্ত্রানুসারে আয়ুষ, কর্ম, ধন, বিদ্যা এবং মৃত্যু এ পাঁচটি বিষয় প্রাণী মাতৃগর্ভরে থাকলে স্থিরীকৃত হয়ে থাকে, কিন্তু বন্ধন তাহা নিজে বাঁধিবাকু হয়ে থাকে। ইহাই আজির প্রণীত বক্তব্য।

শ্রোতাবন্ধু, সেদিন ভৌণী মালতীর রাখী গ্রহণ করে মহাপ্রভু পরোক্ষরে রাখী পাওনা হিসাবে গাঁর নাম নামিত করে দেলে মালতী পাটপুর নাঁরে। সতরে শ্রোতাবন্ধু, এ বন্ধন এমিতি হি সংসারর সব বন্ধনঠার নিয়ারা আও সর্বশ্রেষ্ঠ।

শ্রোতা ভৌণী, বর্ষে ছটি ঋতু হলে বর্ষা দিনটি সমস্ত বেশ আনন্দদায়ক। গ্রীষ্ম ঋতুর দাবাহনরে শুষ্ক পৃথিবী ত্রাহি ত্রাহি ডাকুথবা বেলে বর্ষার বারিধারে শীত পৃথিবী অজাড়ি দেইথায় নানা প্রকার ফুল ফল আউ নানা প্রকার শস্য। তেবে এই বর্ষা দিন যেতিকি আনন্দদায়ক সেতিকি সতর্কতা মধ্যে অবলম্বন করিবাকু পড়িথায়, কারণ এই সময়রে অনেক রোগ সংক্রমিত হইতান্তি, যেপরি ডাইরিয়া, মেলেরিয়া, টাইফয়েড, আন্থ্রাস আউ সোয়াইন ফ্লু, ডেঙ্গু ও চিকেন কুনিয়া পরি রোগ। তেণু এসব রোগ প্রতি সতর্ক রহিবা উচিত। প্রথমত নিজে স্বচ্ছ রহিবা ও আমার পরিবেশকে স্বচ্ছ রাখিবা, পিইবা পানিকু ফুটেই বা যে কোনসি মাধ্যমরে পিইবা উপযোগী করি নিশ্চিত পিইবা, কারণ এই পানি দ্বারা হি অনেক রোগ ব্যাপি থাকে, যেভাবে ডাইরিয়া আদি, এপরিকি অনেক অঞ্চলরে এই পানি যোগু কিডনি রোগ আদি দেখিবার মিলুচি। তেণু ভৌণী মনে রাখিবা উচিত, পানিকু নিশ্চিত ভাবে পিইবা উপযোগী করি পিইবা, গাঁ গহলি মানকরে পানিকু ফুটেই পিইবারে কোনসি অসুবিধা নাই, কারণ সেঠারে কুটা অলিয়া পত্র লটা ঝটা ও ঘষি আদির উপযোগ হবার দেখা যায়। তা ব্যতীত গরম ও সুষম খাদ্য খাইবা নিহাতি দরকার। মশা মাছিঙ্কঠারু দূরেই রহিবা পাই নিয়মিত ভাবে ঝুণা বা লিম্ব পত্রর ধুয়া দেবে। রাত্রি কালরে মশারি টাঙ্গি বা কীটনাশক ঔষধ যুক্ত মশারি টাঙ্গি শোইবা অভ্যাস নিশ্চয় করিবে। আউ পায়খানা আসিবা পরে সাবুনরে হাত ধোইবা ও খাইবা পূর্বরু মধ্যে সাবুনরে হাত ধোইবা নিহাতি দরকার। আউ হ্যাঁ, যদি জ্বর হুয়ে তুরন্ত রক্ত পরীক্ষা করাই ডাক্তারঙ্কর পরামর্শ ক্রমে ঔষধ খাইবে। এবে এইসব বিষয়ে আলোচনা করিবা পাই গ্রামসভা হোউছি, তেণু গ্রামসভাকু নিশ্চয় যাবে, আশা দিদিঙ্ক সহিত নিশ্চয় ভাবরে যোগাযোগ করিবে, গাঁরে থিবা অঙ্গনবাড়ি কেন্দ্র মানঙ্কর সাহায্য নেবে, রোগ হেলে সেমানঙ্কর কথা অনুসারে চিকিৎসা করাইবে। আউ হ্যাঁ, সোয়াইন ফ্লু আদি রোগ হেবার জনা গলে ঘুষুরি মানঙ্কু ঘরঠারু দূরেই রাখিবে। বর্ষা দিনরে এইপরি পানি ও রোগর প্রতিকার করিবে।

শ্রোতা বন্ধু, আপন মানে শুনুলে এনসিইআরটি দ্বারা প্রায়োজিত কার্যক্রম উমঙ্গ আকাশবাণী বারিপদা স্টুডিও ঘড়ি সময় বর্তমান সন্ধ্যা ছটা। আসন্তু শুনিবা পরে পরে কতটি ভক্তি গীত। শিল্পী অক্ষয় মহান্তিঙ্ক নিজস্ব রচনার আসন্তু শুনিবা এই ভক্তি গীতটি।

শ্রোতা বন্ধু, আমা দেশর উন্নতি পাই বর্তমান সময়ে ভারত সরকার ওড়িশা সহিত সমগ্র দেশরে অনেক সামাজিক ও আর্থিক যোজনা মান করুছন্তি। আও এই সব যোজনার মুখ্য উদ্দেশ্য রয়েছে গ্রাম ও গরিব লোকমানকর উন্নতি, বিশেষ করে নারীমানকর স্বাস্থ্য, শিক্ষা, স্বাবলম্বন ও সম্মান পাই সহযোগ করিবা। এইভাবে বিভিন্ন যোজনা মান মধ্যরু সুভদ্রা যোজনাটি হেউছি অন্যতম। এই সুভদ্রা যোজনা হেউছি ওড়িশা সরকারক দ্বারা প্রস্তাবিত এক গুরুত্বপূর্ণ যোজনা, যাহার লক্ষ্য মহিলামানকু আর্থিক ভাবে সশক্ত করিবা, ওড়িশার প্রত্যেক মা ভৌণীমানকু প্রত্যক্ষ আর্থিক সহায়তা দেবা, ঘরে ঘরে মহিলামানকু স্বাধীন ও সশক্ত করিবা, গরিব এবং আর্থিক অভাবরে থিবা পরিবারর অর্থনীতি স্থিতিকু উন্নত করিবা। তেবে আসন্তু এই সুভদ্রা যোজনা বিষয়ে আহুরি অনেক কিছু বিশেষ কথা জানিবা আজির আমার অতিথিঙ্কঠারু।

0: তেবে শ্রোতা বন্ধু শুনিলে না
1: আম প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নেতৃত্বরে নারী সশক্তিকরণ পাই যোজনামান করাযাউছি। এই সব যোজনার মুখ্য উদ্দেশ্য হচ্ছে নারী মানে স্বাবলম্বী সুশিক্ষিতা সুস্থ ও সম্মানিত জীবনযাপন করিপারিবে। সমাজর মূল শক্তি ভাবরে নারী মানে যেতবেলে শক্তিশালী হবে দেশের আগুক বড়িবার গতি মধ্য দ্রুত হব। তেণুকরি আম সমস্তঙ্কর কর্তব্য যে আমি এই সব পদক্ষেপকু স্বাগত করি তাহার সচেতনতাকু আপণাইবা ও সেই মার্গরে যাই নিজের দায়িত্ব তুলাইবা। আমার এই সুভদ্রা যোজনারে নারী সমাজ পাই কেতে সুবিধা এবং সুযোগ রয়েছে, তেণুকরি আসন্তু এই সুভদ্রা যোজনার সুবিধা সুযোগকু আপণান্তু এবং নারী সমাজ সশক্ত হুয়ন্তু।

এতবেলে যে কার্যক্রম রিলে করে শুনাইল আকাশবাণী কটক কেন্দ্রর আকাশবাণী বারিপদা স্টুডিও ঘড়িরে সময় বর্তমান রাতে 7টা আসন্তু শুনিবা আদিবাসী সঙ্গীতর কার্যক্রম।

0: জমিকু জলসেচন সুবিধা উপলব্ধ হয়েছে। আজ সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী থালতেসঠারে ট্রোইকা ফার্মাসিউটিক্যালস দ্বারা আয়োজিত হওয়াকু থিবা আরভি পটেল ফার্মিনোভা পুরস্কার প্রদান উৎসবরে যোগ দেবে। এপূর্বরু বোপালঠারে থিবা লোকদরবারে মন্ত্রী শ্রী শাহা স্থানীয় অধিবাসীমানঙ্ক সহ ভাব বিনিময় করিবার কার্যক্রম রহিছি। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কইছন্তি প্রতিরক্ষা উৎপাদন বৃদ্ধি এবং রপ্তানি পরিমাণের অগ্রগতি যোগু দেশ প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরশীল হওয়ার লক্ষ্য পূরণ করিবাকু যাউছি। সে কইছন্তি গত চারি মাস মধ্যে প্রতিরক্ষা উৎপাদন 1.8 লক্ষ কোটি টাকায় পৌঁছিবা বেলে গত দশন্ধি মধ্যে প্রতিরক্ষা রপ্তানি 39,000 কোটি টাকাকু বৃদ্ধি পাইছি। মন্ত্রী শ্রী সিং মধ্যপ্রদেশের জবলপুরস্থিত 57 বর্ষর পুরোনা ভেহিকল কারখানার টিসিরি যুদ্ধ ট্যাঙ্ক নির্মাণ নিমন্তে আজ 472 কোটি টাকা ব্যয়বরাদে নির্মাণ হওয়াকু থিবা প্রকল্পর ভিত্তিপ্রস্তর স্থাপন অবসরে এহা কইছন্তি। সে কইছন্তি 2028-29 আর্থিক বর্ষ সুদ্ধা সরকার প্রতিরক্ষা রপ্তানি 50,000 কোটি টাকায় পৌঁছাইবা লাগি লক্ষ্য ধার্য করিছন্তি। সে কইছন্তি ভারত ঘরোইভাবে অস্ত্রশস্ত্র নির্মাণ করিবা সহ সেগুড়িকর রক্ষণাবেক্ষণ তথা বিকাশ নিমন্তে মধ্যে সামর্থ্য রখিথিলা। কলম্বোঠারে অনুষ্ঠিত ভারত শ্রীলঙ্কা দ্বিতীয় তথা অন্তিম ক্রিকেট টেস্ট ম্যাচ অমীমাংসিত ভাবে শেষ হয়েছে। আয়োজক শ্রীলঙ্কা এই টেস্ট ম্যাচর অন্তিম দিনের দ্বিতীয় ইনিংসে 9 উইকেট বিনিময়ে 429 রন করে। নেপালে প্রলয়ঙ্কারী বন্যার মৃত্যু সংখ্যা 270 বৃদ্ধি, নিখোঁজক মধ্যে 288 জন ভারতীয় পর্যটক। দেশের আর্থিক ক্ষেত্রক সুদৃঢ় করে প্রধানমন্ত্রী জনধন যোজনা আসন্তকাল পূরণ হব 12 বর্ষ এবং দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় করা উদ্দেশ্যে আসন্তা শনিবার ঠার চারিদিনিয়া উজবেকিস্তান ও কিরগিজস্তান গস্তরে যাবে প্রধানমন্ত্রী। সংবাদ প্রসারণ আজ এতিকরে শেষ।
1: সুদূরর সদর অপহঞ্চ অঞ্চলর স্বর উৎসব মহোৎসব সভা সমিতি সমারোহ প্রগতি দুর্গতি এবং সঙ্গতির অভিব্যক্তি আঞ্চলিক সংবাদ বিভাগ পক্ষ প্রস্তুত করুছু জিল্লা হালচাল। আজ জিল্লা হালচাল শুণন্তু গজপতি জিল্লা সম্পর্কে তথ্য দিয়েছেন সাংবাদিক গণেশ কুমার রাজু ও উপস্থাপনার মু সুকন্যা জেনা। গজপতি জিল্লারে জিল্লা স্বাস্থ্য সমিতি পক্ষরু কেন্দ্র ও রাজ্য সরকারক স্বাস্থ্যভিত্তিক বিভিন্ন লোকাভিমুখী কার্যক্রম চালিছে। এ সম্পর্কে অধিক সূচনা দিয়ে স্বাস্থ্য সম্প্রসারণ অধিকারী মমতা পাঢি কহিছন্তি।
2: গজপতি জিল্লা স্বাস্থ্য সমিতি পক্ষরু জিল্লারে রাজ্য ও কেন্দ্র সরকারক স্বাস্থ্যভিত্তিক কার্যক্রম চালিছে। সেতি মধ্যরু মুখ্যতঃ জাতীয় কৃমিনাশক দিবস, স্তন্যপান সপ্তাহ, চক্ষুদান পক্ষ, তা সহিত কুষ্ঠরোগী চিহ্নট অভিযান, ডেঙ্গু, ম্যালেরিয়া ও ডায়রিয়া বা তরল ঝাড়া সচেতনতা অভিযান চালিছি। আসন্তু জানিবা সেতি মধ্যরু গোটিয়ে ডেঙ্গু রোগ বিষয়ে কিছু জানিবা কথা। ডেঙ্গু এক ঋতুকালীন ভূতাণুজনিত রোগ, এরিস মশা কামুড়িবা দ্বারা এই রোগ সংক্রমিত হইথায়। ঘর আখপাখরে জমি রহুথিবা স্থির ও পরিষ্কার পানিরে এই মশা ডিম্ব দেই বংশ বিস্তার করিথায়। পানি জমুথিবা স্থানগুড়িক মধ্যে পানি ট্যাঙ্কি, পুরোনা অব্যবহৃত টায়ার, কুলর, পরিত্যক্ত ব্যবহৃত পাত্র, পুরোনা হাঁডি কুড়ুয়া, পরিত্যক্ত পৈড় খোলপা, পরিত্যক্ত ধাতব বস্তু, ঘর ও আখপাখরে থিবা খালুয়া স্থান, কটা হয়ে পড়িথিবা বাউঁশ মূল, খণ্ড, ফুলকুণ্ড আদি অন্যতম। এরিস মশা সাধারণত ঘর ভিতরে সোফা, খট, আলমিরা ও থাক তলে কলা অন্ধারুয়া স্থানের বিশ্রাম নেইথায়। এই মশা সাধারণত সকাল ও অপরাহ্ন বা গোধূলি সময়ে কামুড়ি থাকে। মনুষ্য শরীরের বাহার অঙ্গ যথা গোড়, হাত, মুহ, নাক এবং কানকু এই মশা কামুড়ি থাকে। লক্ষণ জ্বর সহিত হাড়, গণ্ঠি ও আখি বিন্ধা হুয়ে, কেতেকঙ্ক শরীরে লাল লাল হয়ে ফলি যায়। আখিরে যন্ত্রণা ডেঙ্গুর এক চিহ্নটকারী লক্ষণ। ଏହାର ପ୍ରତିକାର ହେଲା ପାଣି ଟାଙ୍କି, ଏୟାର କୁଲର, ଫୁଲଦାନୀ ଇତ୍ୟାଦିକୁ ଅନ୍ତତଃ 3 ରୁ 4 ଦିନରେ ଥରେ ସଫା କରି ପାଣି ବଦଳାଇ ଦିଅନ୍ତୁ। ଘର ପାଖରୁ ଭଙ୍ଗା ଟିଣ, ସଡ଼େଇ, ଡବା, ପୁରୁଣା ଟାୟାର, କୋଡ଼ୁଆ ଆଦି ହଟାଇ ଦିଅନ୍ତୁ। ପୁରା ଦେହକୁ ଘୋଡ଼ାଇ ରଖିଲା ଭଳି ପୋଷାକ ପିନ୍ଧନ୍ତୁ। ନିୟମିତ ମଶାରୀ ଟାଣି ଶୁଅନ୍ତୁ। ଲକ୍ଷଣ ଦେଖାଗଲେ ଡେଙ୍ଗୁ ପରୀକ୍ଷା କରାନ୍ତୁ। ଜ୍ୱର ଉପଶମ ପାଇଁ କେବଳ ପାରାସିଟାମଲ ବଟିକା ଖାଆନ୍ତୁ। ଏହା ବ୍ୟତୀତ ଅନ୍ୟ କୌଣସି ଔଷଧ ଡାକ୍ତରଙ୍କ ବିନା ପରାମର୍ଶରେ ଖାଆନ୍ତୁ ନାହିଁ। ଆସ ଆଜି

0: দৌজে মা অপা, এ যে মা অপা,
1: কোন হেলা?
0: লটা
1: জাতীয় গছ সবু লগাইছিলি, বাড় করিকি মঞ্চা করিকি তাকে দেইছিলি, ঝুড়ঙ্গ, কাকুড়ি, কলরা, জহ্নি, পানি গুড়া যেতেবেলে গছরে লাগিকি রহিলা মন ভালো লাগিব?
0: দিন পরে রাতি অছি, খারাপ পরে ভালো অছি, তেনু সেই অনুসারে আমার ফুনি ভালো সময় আগুকু আসুচি চাষবাস করিবা, এমতি জনে ভাই
1: আমার চাষী ভাই।
0: হ্যাঁ,
1: তাঙ্ক না কোন? ম
0: প্রতাপ কুমার পণ্ডা।
1: ভালো চাষী জনে
0: মলা শিক্ষকতা করিছন্তি, দেশ দুনিয়া বুলিছন্তি, আদিবাসী সংস্কৃতি উপরে গবেষণা করিছন্তি।
1: তাহলে কিষান বাণী কার্যক্রমে
0: আজি তাঙ্কর যৌ মানে চাষীর অনুভূতি, জনে সফল চাষী ভাবরে কোন তাঙ্ক জীবনে কলে,
1: তাহলে তুমি ভাইঙ্ক সহিত কথা হুও,
0: কথা হইবি,
1: আমি শুনিবা।
0: শুনিবা?
1: হ্যাঁ।
0: আপনাকে স্বাগত করুছু আজ্ঞা। নমস্কার।
2: নমস্কার।
0: প্রথমে টিকে আপনার পরিচয় দিয়ন্তু, আউ নিজ সম্পর্কে আমার শ্রোতা বন্ধু মানুষ কিছু কুহন্তু। তো
2: প্রতাপ কুমার পণ্ডা, যাজপুর জেলা দশরথপুর ব্লক অন্তর্গত মলিপুর গ্রামের ঘর, শিক্ষকতা করুথিলি। অবসর সময় মোর যে পতিত জমি অছি সেথিরে কিছু কৃষি কার্য করিয়াকু মন ভিতরে আগ্রহ আসলা, এবং কৃষি কার্য করি মধ্যে মু নিজে আত্মসন্তোষ লাভ করুছি।
0: কৃষি কার্য আপনার সন্তুষ্টি দেউছি?
2: আজ্ঞা।
0: শিক্ষকতা জীবনরে এবে কোন বৃত্তিরে অছন্তি না অবসর নে?
2: গত জুন 30 তারিখে মু অবসর নিলি।
0: আচ্ছা, অবসর নবা পূর্বরু গোটে পুরা চিন্তা করি দেইছিলে যে মু অবসর জীবনটাকু কেমতি বিতেই।
2: অবসর পূর্ব 5 বর্ষরু মু এই কৃষি কার্যটাকু আরম্ভ করিথিলি।
0: আরম্ভ?
2: আজ্ঞা।
0: আচ্ছা।
2: এবং মু নিজে নিজে অল্প কিছু জমি উপর প্রথম কার্য আরম্ভ করলি, কিছু বিরি বুনিলি, কিছু সারু লগাইলি, কিছু মক্কা লগাইলি।
0: আচ্ছা।
2: এবং মো পরিবার তাকে খাইলে, এবং পড়োশী মানে দেখি খুশি হলে, পরবর্তী মুহূর্তে সেমানকু মু মঞ্জি প্রদান করলি যে তম বাড়ির তুমি কিছু কর।
0: আগর কিছু অনুভূতি থিলা?
2: অনুভূতি দেখে আদিবাসী অঞ্চল যেতে যায়, সেমানে যে কৃষি কার্য করন্তি তাকে মু অনুধান করে যে বিনা রাসায়নিক সার প্রয়োগরে সেমানে কিছু কেমিতি কৃষি উৎপাদন করুছন্তি সেটাকে মু দেখে।
0: আচ্ছা, তার মানে শিক্ষকতা জীবনে অনেক গুড়িয়ে জেলা বুলিছন্তি?
2: আজ্ঞা।
0: অনেক লোক সম্পর্কে আসছিবে?
2: আজ্ঞা।
0: নয় কি?
2: আজ্ঞা।
0: কিন্তু গোটে আগ্রহ রহিগলা যে আদিবাসী বহুল অঞ্চল কু টিকে যাবি, সেমানকু অনুধান করিবি।
2: আজ্ঞা।
0: নয় কি? কোন পাই এই প্রকার আগ্রহ?
2: আগ্রহ থিলা কোন, জনে গবেষক থিলে, কথক কেন্দ্রর প্রাক্তন নির্দেশক, জনে গীতি কবি গবেষক জীবনানন্দ পাণি, তাঙ্ক সহিত মোর সাক্ষাৎ হয়েছিলা 1985 মসিহারে। সে সেটু কহিথিলে যে আমি যদি আমার সামগ্রিক জীবনর সাহিত্য, সঙ্গীত, নৃত্য, ভাষা, কৃষি এসবুর বিকাশ চাহু, তাহলে আমি আদিবাসী সংস্কৃতিকে অনুধান করা আবশ্যক।
0: আচ্ছা, এবে তো আপনার পাখে পর্যাপ্ত সময়, কেমতি কম করছেন?
2: এবে কিছু মু ধান তলি পকাইছি, এবং জমি মধ্যে বেউষণ হয়ে গেল। প্রথমে খরা খাইলা মাটি, খরা খাই সারা পরে মু তা কোন কলি অরখ পত্র

কথাচিত্র 1942 এ লাভ স্টোরি, কণ্ঠশিল্পী কুমার সানু। অনুরোধকারী শ্রোতা হলে অবিনাশ শর্মা, বিকি শর্মা, নেহা শর্মা এবং অন্য সাথী শ্রোতা অনুরোধ করেছেন বারিপদা তকতপুর অঞ্চলর।

শ্রোতা বন্ধু, পরবর্তী কথাচিত্র টু স্টেটস কণ্ঠশিল্পী শঙ্কর মহাদেবন, অনুরোধকারী শ্রোতা হেলে ঋত্বিক বেহেরা, সনি বেহেরা, লিটিল বেহেরা অনুরোধ করিছন্তি বারিপদা 15 নম্বর ওয়ার্ডরু।

পরবর্তী কথাচিত্র মুগলে আজম, কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর, অনুরোধকারী শ্রোতা হেলি সিদ্ধি বিনায়ক দাস, অচিন্ত দাস এবং অন্য সাথী শ্রোতা অনুরোধ করেছেন বারিপদা 5 নম্বর ওয়ার্ডরু।

শ্রোতা বন্ধু আপন মানে শুনুলে কথাচিত্র নয়া দ্বরু এই গীতটি। কণ্ঠদান করে মোহাম্মদ রফিক এবং আশা ভোসলে, অনুরোধকারী শ্রোতা হলে ক্ষীরোদ চন্দ্র মিশ্র, বারিপদা 17 নম্বর ওয়ার্ড।

পরবর্তী কথাচিত্র মেরে জীবন সাথী কণ্ঠশিল্পী কিশোর কুমার, অনুরোধকারী শ্রোতা হলেন লিপিকা সাহু, সুরেশ সাহু, অঙ্কিতা সাহু এবং অন্য সাথী শ্রোতা অনুরোধ করেছেন বারিপদা 12 নম্বর ওয়ার্ডরু।

শ্রোতা বন্ধু, আপনার শুনেছিলে 1942 এ লাভ স্টোরির এই গীতটি কণ্ঠদান করেছিলেন কবিতা কৃষ্ণমূর্তি। অনুরোধকারী

কথা থিলে আকাশ কুমার দাস, সন্তোষী দাস, মঞ্জরী দাস, শুভেন্দু দাস এবং অন্য সাথী শ্রোতা বারিপদা বড়বজার অঞ্চলর।

0: শুভ সন্ধ্যা শ্রোতা বন্ধু,
1: নমস্কার শ্রোতা বন্ধু।
0: অনেক অনেক শুভেচ্ছা সহ আরম্ভ করুছু আপনার চিঠিপত্র নেই কার্যক্রম সমীপিছু। উপস্থাপনার মু বীণাপাণি সিং আও মো সহিত অছন্তি নিবেদিতা পারি।
1: হ্যাঁ শ্রোতা বন্ধু, আপনার বহুত বহুত স্বাগত আজির এই সমীপেশুর আসরকু।
0: নিবেদিতা, সময় এমিতি সময় আখি পলকরে সে আগেই যায়, আগকু আগকু অনেক আগকু, না সে ফেরে না সে অটকে, সে তো চালিছে, চালিথিব অবিরত ভাবে।
1: হ অপা, সময় বুঝে না কাহা জীবনর মূল্য। তেবে অপা, জিইবার মানে যদি জীবন হুয়ে,
0: জিইবা আশারে আমি বাট চালুথিবা,
1: আউ জিইবার মানে যদি গীত হুয়ে,
0: জিইবা পাই আমি গীত গাউথিবা,
1: পুনি জিইবার মানে যদি খুশি হুয়ে,
0: তেবে জিইবা পাই আমি সবুবেলে সমস্তকু খুশি বাণ্টুথিবা। সবু সেই সময়ের খেল নিবেদিতা, সবু সেই সময়ের খেল।
1: হ অপা, সময় পরা অফেরা নই, সে কোন কেবে ফেরিব না আম কথা শুনিব?
0: তা মানে তুমি কোচ সময় হেলানি চিঠি পড়িব বলি নুহে?
1: হপা, প্রথমে চিঠিটি দেইছন্তি প্রতাপুরু বাইন দাস, সে লেখিছন্তি সমীপেশু পরিচারিকা দুই অপাঙ্কু মোর নমস্কার।
0: আমার মধ্যে প্রতি নমস্কার বাইন ভাই।
1: পুনি লেখিছন্তি প্রকৃতরে সত্যরে শান্তি ও মিথ্যারে অশান্তি রহিছি, সৎমার্গরে গলে ভগবান নিশ্চয় মিলন্তি, যিয়ে অসৎমার্গরে যিব সে মধ্য তা কর্মর ফল নিশ্চয় ভোগিব, ঠিক রাস্তা খোঁজি চালিবাকু পড়িব।
0: সত্যরে বাইন ভাই, আপনার বহুত সুন্দর চিঠিটে দিয়েছেন, সেথিরে কেতে সুন্দর বার্তা মধ্যে রয়েছে আমার এবের সমাজ পাই। ভগবান কৃপার আপন মধ্যে সুস্থ রুহত, আপনার বহুত বহুত ধন্যবাদ বাইন ভাই। আপনার সবুলে সত্য ধর্ম ন্যায় কথা হি আম শ্রোতা বন্ধু মানুষ সূচাই দেউছন্তি। ধর্ম একমাত্র সামর্থ্য বস্তু যে কি সমাজ কু ধরি রাখি থাকে, সমাজ কু নিয়ন্ত্রণ করে, মানিষ মনরে থিবা জেতে সবু কলুষতা রহিছি তাহাকু দূর করে, আউ মনরে ভরি দিয়ে আধ্যাত্মিক চেতনা। সত্য এবং ধর্ম বিশ্ব ভ্রাতৃত্ব সৃষ্টি করে, পাপি কু ধার্মিকরে পরিণত করে। ধর্মর প্রভাব সমাজ উপরে যুগ যুগ ধরে রহি আসিছি, কিন্তু বাইন ভাই সাম্প্রতিক সমাজ পুরাপুরি ধর্ম ছাড়া হয়ে পড়িছে, সেই হিংসা দ্বেষ সংঘর্ষ ও অন্যায় আপনাই দীর্ঘভ্রষ্ট হয়ে পড়িছে। তেমন বাইন ভাই, আশা তথা বিশ্বাস আপনার চিঠি নিশ্চিত ভাবে আজির সমাজকে গোটিয়ে ভাল বার্তা দেউ, সমস্তে সত্য আর ধর্ম পথক আদরি বাট চালন্তু। হেলা, পরবর্তী চিঠি নিবেদিতা।
1: পরবর্তী চিঠিটি দেইছন্তি শীর্ষা গ্রামরু মাধব প্রদীপ মালতী মধুস্মিতা শ্রাবণী যদু রাম এবং শ্যাম, সেমানে লেখিছন্তি সমীপেশু কার্যক্রমর বীণা অপা এবং নিবেদিতা অপাঙ্কু আমর সান্ধ্যকালীন নমস্কার।
0: আমার মধ্যে সান্ধ্যকালীন প্রতি নমস্কার শ্রোতা বন্ধু।
1: পুনি সেমানে লেখিছন্তি, অপা আমি প্রতিদিন রেডিও শুণু, আমি রেডিওর নিয়মিত শ্রোতা, আপনার সবু কার্যক্রম আমাকে ভারি ভালো লাগুছি, আমি বেশি ভালো পাও নাটক পালা এবং দাসকাঠিয়া। নাটক আমাকে প্যাটেন্ট মেডিসিন ধাতব সন্তোষ যাত্রা বাঘ এবং কৃষ্ণসার শুনিবাকু ভালো লাগে। পালা দাসকাঠিয়ারে মহাকবি কালিদাস, যাজনিকা সাবিত্রী সত্যবান সতী অনুসয়া আদি আমি শুণু। কাঞ্চি কাবেরী মাণিক পাটনা এসব গীতিনাট্য মধ্যে ভারি ভালো লাগে। মহিষাসুর বদ্ধ মহিষামর্দিনী ইত্যাদি গীতিনাট্য শুনাইবে অপা, অপা আম কথা মনে রাখিবে নিশ্চয়। রহুচু অপা, নমস্কার।
0: শ্রোতা বন্ধু, আপনার চিঠি পাই আমি বহুত খুশি হলু। আপনার চিঠি কুচি আপন মানে সবু কলার পূজারী, নাটক পালা দাসকাঠিয়া আপন মানকর ভারি প্রিয়, এহা কিছি কম কথা নুই শ্রোতা বন্ধু। এথিপাই দরকার হৃদয়ের পবিত্রতা আউ সেই সবু ধার্মিক দিগ প্রতি মহা আগ্রহ। নাটক গীতিনাট্য রূপক আপন মানে শুনন্তি, এহা তো বহুত বড় কথা।

0: শ্রোতা বন্ধু, কলা প্রিয় নথিলে মন সে দিগ প্রতি আগ্রহ জমারু প্রকাশ করিব না। সতরে শ্রোতা বন্ধু, আপনার চিঠি আমাকে পুরাপুরি আপনার করে দিল। আপনার অনুরোধ কু আমি মনে রাখিল। শ্রোতা বন্ধু, আপন মানে শুনিবে নিশ্চয়, আউ ভল মধ্যে লাগিব। দূর পাহাড় তো সুন্দর না শ্রোতা বন্ধু, সময় অনুসারে কার্যক্রম গুড়িকে শুনিলে সুন্দর লাগিব। তবে শ্রোতা বন্ধু, আম কথা গুটিকে নিখা দেবে, চিঠি দেবাকু জম্মার ভুলিবেনি হেলা। পরবর্তী চিঠি নেবে ইতা।
1: এথর চিঠিটি দেইছন্তি বাইগণ বাড়িয়ারু কৈলাশ বাইধর রামেশ্বর রমেশ এবং কার্তিক। সেমানে লেখিছন্তি, সমীপেশু কার্যক্রমর বীণা অপা এবং নিবেদিতা অপাঙ্কু আমার বর্ষা ভিজা নমস্কার।
0: আমার মধ্যে বর্ষা ভিজা প্রতি নমস্কার শ্রোতা বন্ধু।
1: পুনি সেমানে লেখিছন্তি, অপা বর্ষা হেউছি, এই বর্ষা কাহা মনরে ভরি দিয়ে অপূর্ব আনন্দ, তো কাহা মনরে আনি দিয়ে বহুত দুঃখ। চাষী পাই ভারি আনন্দর বিষয়, বর্ষা হলে চাষ কামরে পুরাপুরি আগুয়া হয়ে রহে। আমি টিকিয়ে চাষী লোক, ধান চাষ করুছু, তা সহিত পরিবা চাষ মধ্যে করুছু। আমি চাষবাস কার্যক্রম প্রতিদিন শুণু, তিনি ভাইঙ্কর কথা ভারি ভালো লাগে। পরিক্রমা কার্যক্রম মধ্যে শুণুছু, বিজ্ঞান বার্তা তো বহুত সুন্দর কার্যক্রম, বহুত কথা এথিরু জানি থাউ। প্রকৃতি ও পরিবেশ মধ্যে ভারি ভালো লাগুছি। গীতাঞ্জলি হেলবারিপদা মধ্যে শুণু, বহুত মনছুয়া কার্যক্রম সবু। আমার অনুরোধ, ভালো ভালো রূপক এবং নাটক শুনাইবে অপা। আকাশবাণী বারিপদা দ্বারা প্রস্তুত নাটক নিশ্চয় শুনাইবে অপা। রহুছু, নমস্কার।
0: আপনার চিঠি পাই বহুত খুশি হলু শ্রোতা বন্ধু, বহুত সুন্দর সুন্দর কথা লিখিছন্তি চিঠিরে। বর্ষা হলে চাষী মনের হস ফুটে, এহা তো নিরাট সত্য। কাহিঁকি না মানুষ বঞ্চ কুলে খাদ্য বস্ত্র আর বাসগৃহর আবশ্যকতা নিতান্ত জরুরি। এসব চাষ দ্বারা হি সম্ভব হইতায়। তেণু তো কুয়াযাইছি, চাষ অছি যাহার কি আনন্দ তাহার। আপন মানে চাষ করে চলুছন্তি জানি খুশি হলু শ্রোতা বন্ধু। চাষবাস, পরিক্রমা, বিজ্ঞান বার্তা, প্রকৃতি ও পরিবেশ, পুনি গীতাঞ্জলি এবং হেলবারিপদা কার্যক্রম মধ্যে শুণুছন্তি জানি বহুত খুশি হলু শ্রোতা বন্ধু। দ্বিতীয় শ্রীক্ষেত্র আম বারিপদা, এহা তো আমপাই গর্ব আর গৌরবর কথা। বারিপদা তো কলার মাটি শ্রোতা বন্ধু, সমস্তে এটি জনে জনে কলাকার। তেণু কলার কথা, কলার অনুভূতি যেতে বখাণিলে বি সরিবনি। হো ঠিক আছে শ্রোতা বন্ধু, আপনার অনুরোধ কু মনে রাখিলু। রূপক এবং নাটক তো প্রচার প্রসার করা যাচ্ছে। আকাশবাণী বারিপদা দ্বারা প্রস্তুত নাটক মধ্যে নিশ্চয় শুনাইব। হলে আপন মানে রেডিও শুণন্তু, আহরি অনেক সুন্দর সুন্দর কার্যক্রম প্রচার প্রসার করা যাচ্ছে, সেসব কু মধ্যে শুণন্তু। নিশ্চিত ভাবে আপন অনুরোধ করিথিবা কার্যক্রম শুনিপারিবে হেলা। পরবর্তী চিঠি নেবে ইতা।
1: পরবর্তী চিঠিটি দেইছন্তি আমডুবিরু আরতিমণি সিং। সে লেখিছন্তি, সমীপেশু কার্যক্রমর বীণা অপা নমস্কার। নমস্কার নিবেদিতা অপা।
0: প্রতি নমস্কার আরতি ভৌণী।
1: পুনি সে লেখিছন্তি, বহুত দিন হলা মোর চিঠি সামিল করু নাহান্তি, মু সবু সপ্তাহ চিঠি দেউছি। এ চিঠিটি পাইলে সমীপেশু কার্যক্রমরে সামিল করিবে নিশ্চয়। দুই অপাঙ্ক কার্যক্রম মতে ভারি ভালো লাগে। চাষবাস কার্যক্রম মধ্যে শুনে, তা সহিত যুববাণী কার্যক্রম আউ পরিক্রমা কার্যক্রম মধ্যে শুনে। সবু কার্যক্রম ভারি ভালো লাগে। মোর অনুরোধ, সুন্দর সুন্দর ঝুমর গীত শুনাইবে নিশ্চয়। রহুছি অপা, নমস্কার।
0: বহুত সুন্দর চিঠিটিয়ে দেইছন্তি আরতি ভণী। অভিযোগ ভরা চিঠি, মিঠা মিঠা অভিযোগ। আপন চিঠি দেউছন্তি প্রত্যেক সপ্তাহ, কিন্তু চিঠি আমি পড়ু না। আপনার চিঠি সমীপেশুরে স্থান পাইপারুনি, এমিতি তো জমারু হবনি শ্রোতা বন্ধু। আপনার চিঠি কু আমি অনদেখা জমারু করিবানি। এই তো আপনার চিঠি নিবেদিতা আপাঙ্ক হাতরে, সে পড়ুছন্তি না শ্রোতা বন্ধু। হাতকু চিঠি ন আসিলে সে বা পড়ি শুনাইবে কিপরি? আপনার চিঠি পাই হি তো সমীপেশু কার্যক্রম। আপনার চিঠি সমীপেশুর আশ্রয়ে, তেণু এবে খুশি হলে তো আরতি ভণী মন দুঃখ জমারু করতনি। আপন চাষবাস কার্যক্রম শুণুচন্তি, যুববাণী কার্যক্রম মধ্যে শুণুচন্তি, পুনে পরিক্রমা কার্যক্রম মধ্যে শুনিকরি চিঠিটি দেইছন্তি। আহরি অনেক কার্যক্রম রয়েছে আরতি ভৌণী, সেসবুক মধ্যে শুণন্তু। আর সুন্দর সুন্দর মতামত দিয়ে চিঠিটি নিশ্চয় দিয়ন্তু। হো ঠিক আছে আরতি ভৌণী, আপনার অনুরোধ কু মধ্যে মনে রাখিলু। সুন্দর সুন্দর ঝুমর গীত নিশ্চয় শুনিপারিবে হেলা। তেবে নিবেদিতা, খিয়ালি সময়ের অন্টিরে বেখিয়ালি আম মন।
1: হ্যাঁ, সময় পরা সরিগলাণি। তেবে আজির চিঠিপত্র কার্যক্রমকু এইটি রকিবা। আউ শ্রোতা বন্ধু মানুষ কহিবা,
0: আমার সবু কার্যক্রম কু শুণন্তু, আউ সুন্দর সুন্দর মতামত দেই চিঠি দিয়ন্তু।
1: তেবে আমাকু চিঠি লেখিবার ঠিকনা,
0: সমীপেশু বিভাগ মারফত কেন্দ্র নির্দেশক আকাশবাণী বারিপদা, পিনকোড 75702।
2: তেবে শ্রোতা বন্ধু, আজি পাই এইটি রহুছু, নমস্কার।

শ্রোতা বন্ধু, আপনার শুনেছিলেন চিঠিপত্র উত্তর কার্যক্রম সমীপেষু। ଆସନ୍ତୁ ଶୁଣିବା ପୁରୁଣା ଦିନର ମିଠା ମିଠା ଗୀତକୁ ନେଇ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଗୀତ ଅତୀତ। କଣ୍ଠଶିଳ୍ପୀ ଆଶା ଭୋସଲେଙ୍କ କଣ୍ଠରେ ଆସନ୍ତୁ ଶୁଣିବା ଏହି ଗୀତଟି।

এতে বলা যায় কার্যক্রম রিলে করে শোনাইল আকাশবাণী দিল্লির। আকাশবাণী বারিপদা স্টুডিও কড়িরে সময় বর্তমান রাতে দশটা। আসন্তু শুনিবা লোকসঙ্গীত কার্যক্রমরে দাস কাটিয়া পরিবেশন করেছেন মাটিয়া সাহু এবং সাথী কলাকার বৃন্দ।

0: অযোগ্য রহিয়া।
1: হ্যাঁ
0: কোন হলা
1: কেমদি
0: শকুনি মন্ত্রী কিন্তু যখন বুঝেইলা
1: আচ্ছা
0: বলা আজি আমার জেমা নেই সভা কো যিব
1: হউ হউ
0: কিন্তু বরমলা কাহা কইলে তো নাহি
1: নাহি
0: সমস্তঙ্গ রূপকু দেখিব
1: আচ্ছা
0: রাতে শোইলা বেলে তা হুদরে বিচার করিব
1: ঠিক আছে
0: কালি আউ থরে যাই যাহা কো বরমলা দেব তাকে আমি বাহ করিবা
1: তাহলে ভালো কথা
0: মন্ত্রী শকুনি যাই কি বুঝাই দেলে
1: আচ্ছা
0: কই রাজা মানে
1: দাস বা
0: আমো জেমা নেই আজি সভা কো আসিব
1: হউ
0: কিন্তু বরমলা কাহা কইলে তো
1: দেব নাহি
0: রাতে শোইলা বেলে করিব বিচার কালি আউ থরে জেমা

0: এত কলহ প্রিয় নারদ মুনি বিচার কলে রাজা তো দুর্যোধন সবু রাজাঙ্কু নিমন্ত্রণ কলা
1: নিশ্চয়
0: হলে কৃষ্ণঙ্কু বললানি কি বলরামঙ্কু মধ্যে বরণ করিনি
1: আচ্ছা
0: যাচ্ছি এমিতি গোটা কলি লগাইবি
1: হো হো
0: দেখিবা সে কনেটাও কি এসে নেব
1: আচ্ছা ঠিক আছে
0: মনদানরে বসি
1: বাস
0: বিয়াঙ্কু বজাই
1: হ হ
0: ভগবানঙ্কর নাম গাইয়ে কা প্রবেশ হয়ে গেল
1: আচ্ছা
0: দেখি করি।

0: গোটা গৌড় ঘরে মোর ঝিউটা দেবি কহিল গোপপুর যে গোপী মান সাংরে লম্পট আচরণ করে তাহলে ঘরে ঝিউটা দেবি
1: ঠিক আছে
0: যেতবে নারদ এপরি শুনিলে মনে মনে অপমান।

0: ছাত্রটা কবাট ফিটে ভিতরে পাইগলা গদন্ত পলঙ্কে শুইছি যে মা দেই
1: বাস বাস
0: তাকু দেখি সম্ভবীর
1: বিচার বিচার ওইঙ্গি
0: কেমিতে শুইছি
1: কি প্রকার শুইছি
0: লাবণ্যবতীরে কবি সম্রাট ভঞ্জ লেখিলি
1: গোটিয়ে পদ লেখ।

এতবেলা যাই কার্যক্রম রিলে করে শোনাইল আকাশবাণী দিল্লির। আকাশবাণী বারিপদা স্টুডিও ঘড়ি এই সময় বর্তমান রাতে 11টা বাজি 5 মিনিট। শুধু আসন্তকালের কার্যক্রম সম্পর্কে কতটি সূচনা, আসন্তকালি প্রাত অধিবেশনের সকাল 6টা বাজি 5 মিনিট শুনেপারে ভক্তি গীতর কার্যক্রম বন্দনা। সকাল 7টা বাজি 25 মিনিট শুনেপারে সাঁতাড়ি আখড়া কার্যক্রম। দিন 8টা বাজি 15 মিনিট শুনেপারে কার্যক্রম গীতাঞ্জলি। আসন্তকালি দিন 12টায় শুনেপারে কার্যক্রম চহলা। সন্ধ্যা অধিবেশনরে সন্ধ্যা 6টায় প্রচার করিব ভক্তি গীত। 6টা বাজি 15 মিনিটে শুনেপারে সূচনা সুগম সঙ্গীত। 6টা বাজি 30 মিনিটে শুনিবে সূচনা সম্বাদর কার্যক্রম। রাতে 7টায় প্রচার করিব আদিবাসী সঙ্গীতর কার্যক্রম। শুনিলে আসন্তকালের কার্যক্রম সম্পর্কে কতটি সূচনা, আজির অধিবেশনকে এইটি রক্ষি রহচু। পুণি আপনার স্বাগত জনাইব আসন্তকালি প্রাত অধিবেশনরে। সেতবেলা যাই বিদায় দিয়ন্তু। জয় হিন্দ।